0: अपि भारतम् आगतवान् गतवर्षस्य फरवरी मासस्य पदभार ग्रहणानन्तरम् एषा तस्य प्रथमा भारत यात्रा वर्तते भारतागन्तुकः बेल्जियम देशस्य प्रधानमन्त्री भारत यूरोपीय संघयोः मुक्त वाणिज्य सन्धेहे सन्दर्भे भारतीयोद्योग महासंघेन आयोजितं व्यावसायिक कार्यक्रमं सम्बोधयिष्यति भारतेन जलाप्लाव पीडिते नेपाल देशे स्वस्य आपदुद्धार कार्यक्रमः तीव्रीकृतः नवदिल्लीतः आपत्कालीन सामग्रीणां पञ्चमः भागः अपि प्रेषितः नेपालस्थेन भारतीय राजदूतेन सामाजिक संचार पटले प्रकाशिते एकस्मिन् सन्देशे उक्तं यत् आपदुद्धार सहायतां वहत् भारतस्य पञ्चमं विमानं ह्यः हिमालयीय राष्ट्रं प्राप्तम् विमाने विशिष्ट सुरंगोद्धारोपकरणैः सुसज्जितं एकादश सदस्यात्मकं आपदुद्धार दलम् अथ 15.5 टन परिमिताः च अत्यावश्यकाः औषधयः आसन् भारतीय वायुसेनया प्रभावित क्षेत्रेभ्यः अत्यावश्यक सामग्रीणां परिवहनाय अनेकानि विमानानि संचालितानि भारतेन विशिष्टानवेशनोद्धार सहायता अपि प्रदत्ता केन्द्रीय कृषि ग्रामीण विकास मन्त्री शिवराज सिंहः अद्य मुम्बई नगरे बैंक संस्थानैः अथ राज्य ग्रामीण जीविकोपक्रमैः च सह उच्चस्तरीयोपवेशनस्य अध्यक्षतां करिष्यति दीर्घकालात् लम्बित ऋण स्वीकृतेः अथ धनराशेः समये वितरणस्य च समस्यायाः समाधानं प्राप्तुम् उपवेशने प्रयत्नः भविष्यति महिला क्रिकेट क्रीडायाम् अद्य संयुक्तारबामीरातस्य दुबई अन्ताराष्ट्रिय क्रीडांगणे ऐषमः महिला एशिया चषक प्रतिस्पर्धायाः ग्रुप ए इत्यस्य द्वितीय द्वन्द्वे भारतीय दलं हांगकांग दलं सम्मुखी करिष्यति स्पर्धेयं भारतीय समयानुसारं रात्रौ 8 प्रारप्स्यते इति वार्ताः
1: শ্রোতা বন্ধু কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রর আরম্ভ করছু শুণন্তু আজ প্রচারিত হওয়া কতগুটি কার্যক্রমের সূচনা আউ কিছু সময় পরে শুনবে আমার স্বাস্থ্য রিলে করে শুনে আকাশবাণী কটক কেন্দ্রর সকাল 7:10 সময় সকাল 7:25 সময় শুনবে কার্যক্রম হে নমস্য উপস্থাপনা করবে রশ্মিতা কুমারী দলৈ আজ রয়েছে কার্যক্রমের গুরু শিষ্য পরম্পরা এ সম্পর্কে অবসরপ্রাপ্ত হিন্দি শিক্ষক হরিকৃষ্ণ মহাপাত্র সহিত কথাবার্তা গুরু জ্ঞানের আলোকর ব্যবহার এবং তার মার্গ সম্পর্কে আজ হে নমস্য কার্যক্রমের শুনবে সকাল 7:25 সময় সকাল 8:30 সময় শুনবে কতটি ওড়িয়া কথাচিত্রের গীত পরপরে সুগম সঙ্গীতের কার্যক্রম রয়েছে সকাল 8:45 সময় সকাল 9:00 বিবিধ ভারতী কার্যক্রম আমি রিলে করে শুনব আকাশবাণী মুম্বাই কেন্দ্রর দিন 10:00 রয়েছে গীতাঞ্জলি কার্যক্রম পরপরে লোকগীতর কার্যক্রম রয়েছে দিন 11:00 দিন 11:00 হচ্ছে 30 সময় মহিলা মহল রিলে করে শুনে মহিলা মহল কার্যক্রম রয়েছে আজ উপস্থাপনা করবে চন্দনা মিশ্র আজ এতে রয়েছে সুষম খাদ্যের পনিপরিবা সবুজ পনিপরিবা এ সম্পর্কে সস্মিতা কুমারী বিজ্ঞান শিক্ষয়িত্রী তাঙ্ক সহিত কথাবার্তা পুদিনা ও ধনিয়ার খাদ্য গুণ এবং তার উপকারিতা সম্পর্কে আজর মহিলামূল কার্যক্রমের আলোচনা করা যাব দিন 12:00 বিবিধ ভারতী কার্যক্রম রিলে করে শুনেব আকাশবাণী মুম্বাই কেন্দ্রর অপরাহ্ন 5:00 এনসিআরটি প্রায়োজিত কার্যক্রম উমং শুনবে পরপরে নাট্যধারা ক্রমে শুনবে নাটক রামলীলা এই কার্যক্রম শুনবে শ্যামসুন্দর পাণিগ্রাহ এবং তাঙ্কর দলর দল ঠার পরপরে কার্যক্রমের সূচনা দেব সন্ধ্যা 6:10 সময় সন্ত তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসর 141তম ভাগ শুনবে সন্ধ্যা 6:15 সময় গীতটিয়ে কার্যক্রমের শুনবে দেশাত্মবোধ গীত সন্ধ্যা 6:25 সময় পরপরে প্রায়োজিত কার্যক্রম বিকাশ মন্ত্র শুনবে সন্ধ্যা 6:30 সময় আজের প্রসঙ্গ লিডে করব কটক কেন্দ্রর সন্ধ্যা 6:55 সময় রাতে 7:00 রয়েছে ওড়িয়া কথাচিত্র গীতর কার্যক্রম রাতে 7:25 সময় জেলা হালচাল রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর কিষাণমণি কার্যক্রম রয়েছে রাতে 7:30 সময়

0: তিনি রুনট বিবাহ করে তার তিনটা সত্য পক্ষ হত আজকাল ছটা আর কে নটা কাইকি এসব হয়েছে মুসলমান মানে জিজিয়া কর আপনার শুনে ট্যাক্স গুড় দেখলে হলে যা দেহে পয়সা থাকে তাকে জিজিয়া কর নিয়ে ট্যাক্স হলে ব্রাহ্মণ মানে কন কলে বাপার গোসাই বাপার তার তিনটা ক্ষয় নটা ক্ষয় জন ট্যাক্স নেবে এবে পর্যন্ত সেটা রয়েছে আর বাপা মরিগলে জেজবাপা মরিগলে নটা ক্ষয় পিঁচুন কিন্তু বাস্তবটা ঠিক নেই তিনটি ঋণ তিনটি সূত্র হই গুরু দৌলে যেত যাইকি প্রথমে বেদারম্ভ সংস্কার হোলা সে সময় তিনটি সূত্র তিনটি ঋণ গুরু তাকে উপদেশ দেখে গায়ত্রী মন্ত্র মাধ্যমে তাকে শিক্ষা আরম্ভ করলে যাকে বেদারম্ভ সংস্কার কুযায় আমার যে ষোলটা সংস্কার আছে তা ভিতরে দশম সংস্কার হচ্ছে উপনয়ন সংস্কার উপনয়ন নিকটে বসিকি জ্ঞান পাইবা যেমনি উপনিষদ সেমতি তাপরে বেদারম্ভ বেদ জ্ঞান দেওয়া গুরুজী তাঁকু যজ্ঞ ধারণ করাইবে গায়ত্রী মন্ত্র মাধ্যমে তাপরে সে তাকে বেদ পড়াইবে দীর্ঘ ১৮ বর্ষ কাল গুরুঙ্ গর্ভরে রাখি সে যা যা তার রুচি সেই অনুসারে সে জ্ঞান জন পচারিব আর সেই অনুসারে আগুক সে বড়ব
1: স্যার জনে গুরু নিজ শিষ্যর প্রতিভা কিপরি চিহ্নট করতে
0: তার আচরণ তার কথাবার্তার তার ব্যবহার আর সে যে বিষয় রুচি করুচি রুচি অছে তা সেটা সব সে পরীক্ষা নিরীক্ষা করবে কলাপরে যাই সে ভাল মানুষটি হব
1: তো যেতবে শিষ্যটি সফলতা পায়ে গুরুঙ্কর অবদান কু আপন কিভাবে দেখতে
0: যেহেতু সে যে কাম কলা তা দ্বারা সমাজের উন্নতি হল সমস্ত তার ভাল প্রভাব পড়লা তাহলে সেটা গুরু অনুভব করি গর্ব অনুভব করি সন্তুষ্ট অনুভব করি সে হচ্ছে গুরুঙ্কর দায়িত্ব যেহেতু সে দিয়েছেন যাটা সেটা কলা
1: স্যার আউ গোটে প্রশ্ন রহব গুরু আ শিষ্যঙ্ক মধ্যে বিশ্বাস রহবা কাহিকি আবশ্যক
0: যেহেতু গুরু হি শিষ্য ভাবি মো গুরু হি মতে আগুক নেই পারিবে গুরুঙ্কর যে জ্ঞান তাকে পাইলে হি মু আগুক বড়ি পারিবি বিনা গুরুরে মু কিছু করে পারিবে না এইসব বিশ্বাস তার রহে তেমন সে গুরুঙ্ দেবতা ভগবান বিষ্ণু মহেশ্বর ভাবে আগুক বড়া চেষ্টা করে
1: আজির পিঢ়ি এই মহান পরম্পরার কন শিখবা উচিত
0: এবে বি মাতা পিতা গুরু এই তিনজন গুরু মানিয়া দরকার তাপরে এই তিনটি গুরুঙ্ থারে আমার শতপথ ব্রাহ্মণ এটা আছে মাতৃমান পিতৃমান আচার্যবান পুরুষ হইব বেদ যে জ্ঞান বেদের অর্থ বিদ্যা বা জ্ঞান জ্ঞানর মূল হচ্ছে মা মাদার ইজ দ ফার্স্ট গাইড অফ দ চিলড্রেন দেন ফাদর দেন টিচর দেন প্রিচর এট লাস্ট অল মাইটি এমিতি রয়েছে পরম্পরা সেই হিসাবে শিষ্য গুরুঙ্ মানিব মোর প্রথম গুরু প্রথম ভগবান মা দ্বিতীয় ভগবান বাপা তৃতীয় ভগবান মোর আচার্য বা গুরু আচার্য কাই কুয়াগাল যে সে আচরণ করি অন্য জ্ঞান দিকে তেমন সে আচার্য বলি তাকে কুযায়
1: স্যার আপনার জীবনের কোণী গুরুর প্রভাব লা কি
0: হ্যাঁ নিশ্চয়
1: সেই প্রভাব বিষয়ে আমি টিকি কহবে
0: যেহেতু মু কোরাপুট কোরাপুট জেলার যেত প্রথম সার্ভিস কলে সে সময় সে জন গুরু লে সে আর্য সমাজ জন সন্ন্যাসী স্বামী ত্যাগানন্দ সরস্বতী তাঁক পাখ আমি যাও যেত স্কুল আসু তাঁক পাখে যাই বসু তাঁক কিছু বহি মাগিয়া গলু সি নিউজ পেপার পড়ু আজনীতি বিষয়ে কৌন ধর্মনীতি বিষয়ে কৌন আমি ডাউট হল সন্ন্যাসী মানে তো কেউ মন্দিরে কেউ গছ মূলে বসিক তো জপতপ করা কথা ই কোণ কেমিক সন্ন্যাসী সবু জ্ঞান সবু চিন্তা করছেন তাঁক পাখ দুই তিন মাস কাল গলু হোক পচারি পচারি পচারি বুঝিগলু যে প্রকৃতির গুরু কেন হওয়ার কথা তাঁক আমি প্রভাবিত হয়েকি মতো বর্তমান ৬৪ বর্ষ হল ৫০ ৫৫ বর্ষ গুরুঙ্কর জ্ঞান পাইকি সে অনুসারে আচরণ করছি সে অনুসারে স্কুল কলেজের কাম করছি সে অনুসারে লোক মানুষ কৌছি
1: স্যার গুরুঙ্ মিলি কেউ গোটে শিক্ষা আপনার যা জীবন সারা মনে রাখবে
0: যেহেতু গুরু কহিলেন তুমি সত্যকে মান যা যা সত্য সমাজের সেটা কুহ এবে গুরু গুরুঙ্কর কথা যে বট গছক লোকে পূজা করছেন ফুলমাল কিন্তু গুরু আমি কহিলে যে বটটা দেবতা কাহি কহলা বট বৃক্ষক সি ২৪ ঘন্টা অম্লজান দৌছি তার উর তার কড়ি তার পত্র তার ক্ষীর এসব যাক আমার লাভদায়ক ইয়ে হচ্ছে দেবতার কাম তেমন আমি বট বৃক্ষক দেবতা মানিয়া যেমন তুলসী গছ ତୁଳସୀ ଗଛକୁ ଆଜିକାଲି କ'ଣ

শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ শুভ

0: শ্রোতাবন্ধু, এতেবেলে যে আমি বিবিধ ভারতী কার্যক্রম রিলে করে শুনাইছিল আকাশবাণী মুম্বাই কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর আরম্ভ করছু ওড়িয়া হিন্দি কথা চিত্র গীতর কার্যক্রম গীতাঞ্জলি।
1: দেশের রেলওয়ে ব্রিজেস ও ডিফেন্স কু সশক্ত করে এবে সেই ভরসা আপনার ঘর পাইবি। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড র সেল এসিকিউআর মানে সেল সিকিউর টিএমটি বার স্ট্রং ফ্লেক্সিবল ভূমিকম্প প্রতিরোধী ও কংক্রিট সহ মজবুত জোড সেল সিকিউর টিএমটি বার।
2: দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
0: কার্যক্রমের প্রথম গীতটি নেই ধরিত্রী কথাচিত্রর শিল্পী শ্যামল মিশ্র। গীতিকার শিবব্রত দাস এবং সঙ্গীত নির্দেশনা দিয়েছেন উপেন্দ্র কুমার।

0: দুর্যোধন, দুঃশাসন, দুর্জয়, দুরামিথ্য,
1: আচ্ছা
0: একইপরি আদ্য দু অক্ষরের সব ভাই মানকর নাম।
1: আচ্ছা আচ্ছা,
0: দিনে রাজা।

0: ডাক্তারখানা সরকার করিছন্তি স্থাপনা যে সর্বে করন্তু পালনা
1: যুধিষ্ঠির দেখি দুর্যোধনর আদর যে
0: বানা উড়ে ফর হর
1: আচ্ছা
0: ভারতরে ছুয়া ধন মহুয়ন্তি ঘণ্টাকে ষাঠিয়ে হজার
1: পাশরিলে তল দিন কথাকু সত্তর যে
0: পাট বর কলিমলা বা হল বি কাহাকু দেলা যে পিলাকু গজিরি কলা
1: যেতেবেলে পাণ্ডব মানে দুর্যোধন পাশে উপস্থিত হলে
0: আচ্ছা
1: দুর্যোধন ভারি সম্মান দিয়েছন্তি
0: ঠিক ঠিক
1: শকুনি কহিলে যুধিষ্ঠিরকু ভণজা এ রাজ্য পাই ভাই ভাই রে কলহ হবার কি কারণ অছি
0: নিশ্চয়
1: গটি পশা খেল আরম্ভ করিবা পশা খেলরে যে জিনিব রাজ্যরে সম্রাট বলেব
0: আচ্ছা
1: যে পরাস্ত পাইব ভাই ভার্যাঙ্কু সঙ্গরে ধরি
0: 12 বর্ষ পর্যন্ত বনবাস করিবাকু চালি যিব
1: আপনঙ্কর মত কোন প্রকাশ করন্তু
0: ঠিক ঠিক
1: সেতবেলে যুধিষ্ঠির মনে মনে চিন্তা কলে
0: কোন বলি
1: নিশ্চয় খেলটা হেউছি ধর্মর কথা
0: নিশ্চয় নিশ্চয়
1: একই পরি ভাবি করি কহিলে যুধিষ্ঠির হে মামুন চৌকাদান
0: হইলাম ভর
1: দুর্যোধনঙ্কু চাহি সপুনি
0: কুছন্তি
1: দুর্যোধনঙ্কু চাহি
0: সপুনি পুছন্তি
1: কুম্ভর কেউ দানব
0: হে নরপতি
1: দুর্যোধন কহন্তি বৃত্তি
0: দান মোর
1: বৃত্তি দানঙ্কু চিন্তি সকুনি
0: মন্ত্রী বর
1: পকাইলে কাঠি বৃত্তি পড়িলা
0: সে কালে
1: মৌনে যুধিষ্ঠির
0: কিলে কপালে

0: সকলে দেখিলে কাঠি দান পরিবার রাম দে হরি রাম দে ভজ রাম দে বল রাম
1: ভাই সে কাঠির মহাত্মা এপরি রয়েছে
0: থরকু
1: থর এইপরি কাঠি পকাইলে মধ্য পাণ্ডব মানে জিণিবার প্রশ্ন নাহি
0: না না না।

0: প্রকৃত আমি যদি সৎপথরে অছে
1: আচ্ছা
0: নিশ্চয় দিন না দিন এই কথা ঘটিব
1: ঠিক ঠিক
0: পবিত্র নায় সাধুনাং বিনাশায়ং চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায়ং সম্ভবান
1: যুগে যুগে
0: প্রকৃত যুগকু যুগ ধরে ধর্মটা বজায় রয়েছে
1: নিশ্চয় নিশ্চয়
0: এইপরি যেতবে যুধিষ্ঠির কহিছন্তি
1: হ্যাঁ।

0: সংস্কৃতি মূল্যবোধ।
1: নমস্কার, আকাশবাণী কটক আঞ্চলিক সম্বাদ পড়ুছন্তি নীনা সাহু। মুখ্য সম্বাদ, নবসৃজন ও গুণবত্তা আধারে ভারত বিশ্ব অটোমোবাইল শিল্প ক্ষেত্রে অগ্রণী রাষ্ট্র হয়ে পড়ব কহিলে কেন্দ্র সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী। ভোটর তালিকার ত্রুটি সংশোধন লক্ষ্যে আজিঠার ভুবনেশ্বর মহানগর নিগমরে আরম্ভ হেলা পাইলট সর্ভে অভিযান। পুরী শ্রীমন্দিরের আসন্তাকালি ভাদ্রব কৃষ্ণ অষ্টমী তিথি অনুষ্ঠিত হব কৃষ্ণ জন্মনীতি এবং ভুবনেশ্বরে আসন্তা ছ তারিখ পর্যন্ত চলিব পূর্বাঞ্চল আন্তঃরাজ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতা। বর্তমান সম্পূর্ণ সংবাদ। নবসৃজন গুণবত্তা এবং প্রতিযোগিতামূলক মূল্য আধারিত ভারত বিশ্বর অটোমোবাইল শিল্প ক্ষেত্রে এক অগ্রণী রাষ্ট্র ভাবে পরিগণিত হয়ে পড়ব বলে সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী নীতিন গড়করি কহিছন্তি। নয়াদিল্লির ভারতীয় অটোমোবাইল উৎপাদক সংঘ সিএমর 66তম বার্ষিক সম্মেলনীকে সম্বোধন করে শ্রী গড়করি কহিছন্তি, ভারতর অটোমোবাইল শিল্প ক্ষেত্র 22,75,000 কোটি অধিক হয়েছে। জিএসটি সংগ্রহর 15% অবদান রাখুছি। এই শিল্পক্ষেত্র যোগু প্রায় 4 কোটি প্রত্যক্ষ ও পরোক্ষ নিযুক্তি সুযোগ সৃষ্টি হয়ে পড়ছে। গত আর্থিক বর্ষে ভারতর অটোমোবাইল রপ্তানি 24% বৃদ্ধি পাইছে। ড্রাইভিং লাইসেন্স পাই এক গ্রেডেড পয়েন্ট ব্যবস্থা প্রচলন করা সরকার বিচার করুছন্তি বলি সে কহিছন্তি। সড়ক সুরক্ষা ক্ষেত্রকু গুরুত্ব প্রদান স্বরূপ এভাবে প্রয়াস জারি রয়েছে। আকাঙ্ক্ষী জেলাগুড়িকে সামাজিক দায়িত্ববোধ পদক্ষেপ অধীনে গাড়ি চালনা প্রশিক্ষণ, যানবাহন ফিটনেস এবং স্ক্রাপিং কেন্দ্র প্রতিষ্ঠা করা শ্রী গড়করি অটো কোম্পানিগুড়ি আহ্বান দিয়েছন্তি। রাজ্যের আগামী পঞ্চায়েত ও পৌর নির্বাচনকে স্বচ্ছ, নির্ভুল ও ব্যবস্থিত করিবা পাই রাজ্য নির্বাচন আয়োগঙ্ক পক্ষরু ভোটর তালিকারে থিবা ত্রুটিকু সংশোধন লক্ষ্যে বিশেষ পাইলট সর্ভে অভিযান আজিঠার ভুবনেশ্বর মহানগর নিগম বিএমসি রে আরম্ভ হয়েছে। বিএমসি অধীনে থিবা 3টি বিধানসভা ক্ষেত্রে আসন্তা 11 তারিখ পর্যন্ত বুথ স্তরীয় আধিকারী বিএলও মানে ঘরকু ঘর যাই সর্ভে করিবে। তবে আসন্তা অক্টোবর মাস 26 তারিখরু নভেম্বর মাস 7 তারিখ পর্যন্ত রাজ্যব্যাপী এই সর্ভে কার্যকু আরম্ভ করা যিব। সর্ভে কার্যরে নিয়োজিত অধিকারী ও কর্মচারীঙ্কু সঠিক তথ্য প্রদান করে পূর্ণ সহযোগ করিবাকু নির্বাচন কমিশন কার্যালয় পক্ষরু অনুরোধ করা যাইছি। রাজ্যের 4টি চিনিকলর পুনরুদ্ধার পাই প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সামাজিক গণমাধ্যমে পোস্ট করে কহিছন্তি। এহাফলরে আখু চাষীঙ্কঠারু আরম্ভ করে স্থানীয় যুবপিঢ়ীঙ্ক পর্যন্ত অনেক পরিবার রোজগার সুযোগ পাইবে। রাজ্য সরকারঙ্କ দৃঢ় ইচ্ছাশক্তি যোগু ওড়িশার কৃষিক্ষেত্র নূতন দিগকু অগ্রসর হেউছি। নয়াগড় সমেত রাজ্যের 4টি চিনিকলর পুনরুদ্ধার পাই সরকার পদক্ষেপ গ্রহণ করেছন্তি, যাহা যুবপিঢ়ীঙ্কু সম্মানজনক রোজগার এবং স্থানীয় অর্থনীতিকু নূয়া গতি দেব বলে মুখ্যমন্ত্রী কহিছন্তি। ভুবনেশ্বর খারবেল ভবনের সচিবস্তরীয় বৈঠক মুখ্য শাসন সচিব অনু গর্গ অধ্যক্ষতায় অনুষ্ঠিত হয়ে যাইছি। এতে রাজ্যের জারি রহিতিবা এবং আগকু হেবাকু থিবা বিভিন্ন বিকাশমূলক কার্য সম্পর্কে আলোচনা করা যাইছি। সাইবর সুরক্ষা, নিশামুক্ত ভারত, টিভি মুক্ত ভারত ও ভুবনেশ্বর পারাদ্বীপ পুরী অর্থনৈতিক অঞ্চল প্রকল্প উপরে বৈঠকরে অধিক গুরুত্ব দিয়া যাইছি বলে শ্রীমতী গর্গ কহিছন্তি।
2: সাইবার সিকিউরিটি, নশা মুক্ত ভারত, টিবি মুক্ত ভারত, ডি রেগুলেশন 2.0, এমতি বহুত জিনিস আছে যাহা উপরে আমকু কুহা যাউছি কি এটা ফোকাস এরিয়া, সে সবুকু মধ্যে আমি আজি রিভিউ করলে তো রাজ্যরে আমি কোন কোন আউ জিনিস হাতকু নউছু। ভুবনেশ্বর কটক পুরী পারাদ্বীপ ইকোনমিক রিজন, সেইথিরে কোন কোন প্রজেক্ট আমার যাউছি, আমার ট্যুরিজম রে কোন কোন প্রজেক্ট যাউছি, আমার যে ল্যান্ড রিলেটেড কিছু কেবে কেবে ইস্যুস হউছি তাকু আমি কেমিতি রিজলভ করিবা, এ সবু আজি আমি ডিসকাস করলে।
1: 2023 মসিহা সুদ্ধা বিকশিত ওড়িশা লক্ষ্য পূরণকু দৃষ্টিরে রাখি বৈঠকরে খোর্ধা জেলাপাল 25টি

মূর্খ অটু তু কুপুরুষ শিও মুখে হলাউ তু আনি নিজ কেশ জাণি নাহ কন্যা মোর নাম খরবীর মো স্থানরে করিছু কুটীরর ঘর।

0: నమ్మున్నా నమ్మున్నా నమ్మున్నావో జరగొట్టే.
1: শ্রোতাবন্ধু শুণুলে কেতোটি ওড়িয়া চলচ্চিত্রের গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে আকাশবাণী ব্রহ্মপুর সময় রাতে 17:15 হওয়া যাচ্ছে. শুণন্তু ওড়িয়ার সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর পরে পরে শুনেপারে জেলা হালচাল এবং তা পছকু রয়েছে কিষান ভাই মানুষ কার্যক্রম কিষানবাণী. তাহলে শ্রোতাবন্ধু প্রথমে শুণন্তু ওড়িয়ার সম্বাদ রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্রর.